0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: এদুয়াহাকি তিমান রসকলাঙ্গে নরক খালে ফুরিজহে ওয়াহি খুরব্বানে দ্বহে আদি এ নরক দেং ইতরক নিথো এ দন্নওয়ানে দ্বহে
1: وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
0: আদি তাকওয়া বিরিন সুয়ারুগে দুরুনুং হিসাবক খায়রে কুরবানতে
1: هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ
0: আদি অঙ্গওয়ানতে মিথ্যা বা মিহুন্ন ওয়াদু কুরব্বা কন্তকে একং অতি আল্লাহুগে হযরত গিনা গিনেন রুজু আওয়া আদি একলাঙ্গে আহদ তক রক্ষা তেরুয়া খম্মে মিহ কশে

0: ফাহেন উডাই বিমগে বেরি রসখলাঙ্গে গন্ধবা হুয়া ওয়াহী করবমে হামা কশবরম তিয়বা মিহম বসমশে ফদৈ এই হামা হক তেদুকং কশবরে
1: দিবে এফএম নুয়দিহে কে মেগাহার্টজ।

0: Divehi FM, nuo dihe ekem megahertz. Divehi nge monifu e filwa dino muga abadus.
1: Isha, suale kuranta.
2: Kobala.
1: Divehi bahuga sukun kure veya kurta ki koba.
2: Alifu, sinu, nunu, ta, shavien,
1: rangalu. ফেমবেরুং এমএ ম্যাককো বুনানি কিহিনে
2: নানে ফুলফিলব
1: ওয়ারার রাঙালো ওহেতা ফেন্নিগু মে বুনম কি কোবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাডকো বলা কি কুরুম কুরা সওয়ালত তমি
1: মি তৈয়ারওয়ানি দিবে হেফে মুং গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
2: শাবিয়ানি প্রোগ্রামে দিবে হেবোগে সওয়াল অন্না কোঙ্গেনো কো অন্ননি
1: কম মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগডি তিরিহুগা
3: শাবিয়া

0: এবার যেহনু কম এচে ফুনু ফুনু কো আলিয়ং হাদা নুলে দুলে নুকুরে
1: وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين
0: আদি সামুদ বাগা মিহুং গাভেস ইব্রতে ভে এই এওরেন্নং এঙ্গে উনু হিন্দুগে তিয়াবা মিহুং কুডা হিন্দুকুলকা আরাম কম উড়েশে

0: এফাদেং এই জাদুগরকে নুয়ত ময়কে এওরিম নুবনা ইব্বেস রসুলক এওরেঙ্গে কুরিগে মিহুঙ্গে গাথকব্বেস ওয়াডাই নুগন্নবে
1: আতাওয়াসাউ বিহ বাল হুম কওমুন তাগুন
0: এওরেন রসুলুন দগু কুরমা ইব্বায়কু আনিব্বায়ক ওয়াসিয়্য কুফাওয়ানি হেয়ে আদি কীত এওরেনি ফুরেদুমুগা হদ্দু ফাহান আলা ফাওয়া বাইকে
1: فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُومٍ
0: فَهِ كَلَيْغِ فَانُ اِوْرِنَّا اِكِّ بَاوِ وَدَاگَنْ نَوَاشَ فَهِ كَلَيْغِ فَانَكِ مَلَامَا لِبِگِمْ وَا بَيْكَ لَوْ كَمْ گَانُ وَمْوِهِ